আকাশবাণী জয়পুর, আজ বুধবার 1948 শতাব্দ, বৈশাখ 30 দিন, 2024 মশিয়া মই মাসর 20 তারিখ। শ্রোতাবন্ধু স্বাগত জনাই আরম্ভ করুছু আজির প্রাত অধিবেশন কার্যক্রম। আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহার্টজ যোগে, এফএম্রে 103.6 মেগাহার্টজ যোগে এবং মোবাইল ফোনর নিউজন এআইআর আপ মাধ্যমে। বর্তমান সময় সকাল 5:57 মিনিট।

0: वस्त्र हस्तकरघ परम्पराणि प्रवर्तयितुम् अन्ताराष्ट्रिय विपणिषु निर्यातं कर्तुञ्च कार्यं कुर्वन् अस्ति। आईपीएल इति विंशतिं प्रतिविंशतिः क्रिकेट लीग प्रतिस्पर्धायाम् अद्य सायं सार्धसप्तवादने कोलकाता नाइट राइडर्स दलं कोलकाता नगरे मुंबई इंडियंस दलं सम्मुखीकरिष्यति इति वार्ताः।
1: संस्कृत संवाद सुनिले रिले करि प्रचार कलु आकाशवाणी दिल्लीरो कार्यक्रम सुनुछन्ति आकाशवाणी जयपुर केन्द्ररो। शुणन्तु আজি প্ৰচাৰ হোৱা বিভিন্ন কাৰ্যক্ৰম সম্পৰ্কে সূচনা। বৰ্ণবিবাহ বৰ্ণালী ক্ৰমৰে বিবিধ কাৰ্যক্ৰম শুণিব। সকাল 7:25 এতিয়া শিক্ষাৰত্ন পাই শিক্ষক আশুতোষ গন্তায়তঙ্ সাক্ষাৎকাৰ। সকাল 8:30 শুণিব আধুনিক গীত, শিল্পী নহলে জিতেন্দ্ৰনাথ পট্টনায়ক এবং বিশ্বকল্যাণী মহান্তি। সুগম সংগীত শুণিব সকাল 8:45। হিন্দী চলচ্চিত্র গীতর কার্যক্রম গীতিধারা শুনবে সকাল 9:00। সকাল 9:30 শুনবে ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম সপ্তধারা। পূর্বাহ্ন 10:05, মধ্যাহ্ন 12:00, দিন 2:15, সন্ধ্যা 6:10 শুনবে হিন্দী চলচ্চিত্র গীত। এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনবে পূর্বাহ্ন 10:30। পূর্বাহ্ন 11:00 শুনবে নাটক কটক এক্সপ্রেস, রচনা জগদীশ অধিকারী, বেতার নাট্য রূপান্তর এবং প্রযোজনা মনোজ কুমার সামন্তরায়। পূর্বাহ্ন 11:30 শুনবে সুগম সঙ্গীত, শিল্পী নেলে পিনাকী নায়ক, শৈলভা মহাপাত্র, বসন্ত পাত্র, ঘনশ্যাম পণ্ডা, তৃপ্তি দাস এবং গীতা দাস। সৌরভাষার কার্যক্রম তারভা শুনবে দিন 12:30। দিন 12:50 শুনবে ভক্তি গীত। হিন্দী সুগম সঙ্গীত শুনবে দিন 5:00, শিল্পী নেলে স্টেভেন বেন এবং অমি মিশ্র। দিন 1:20 প্রচার করব মহিলা কার্যক্রম ঘর অঘরণী, এতে শুনবে খরাদিনে চর্ম এবং কেশর যত্ন নেওয়া কমিটি এ সম্পর্কের এক সাক্ষাৎকার। পরে শুনবে অন্য এক সাক্ষাৎকার বিবাহ বিচ্ছেদ সম্বন্ধীয় আইন। যুবশ্রোতা বন্ধুঙ্ কার্যক্রম যুবাণী শুনবে অপরাহ্ন 5:00। এতে সম্ভারে শুনবে আম সময়ের যুববাণী কহিছন্তি শিল্পারথ। পরে জাণিবা কথা শুনবে গোলাপী সহর চেরাপুঞ্জি সম্পর্কের। শ্রোতাঙ্ অনুরোধে দেশিয়া গীতর কার্যক্রম হ্যালো সারদা লাগোয়া গীত শুনবে অপরাহ্ন 5:30। শ্রীমদ ভাগবত শুনবে সন্ধ্যা 6:20। এই আজ প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী জয়পুর। আর পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ রেলে করে প্রচার করছ আকাশবাণী কটক কেন্দ্র শুনিপারে বিজ্ঞাপন বিরতি পরে।

0: IPL ক্রিকেটর গতকালের ম্যাচরে লখনউ সুপার জায়ান্টসকে 7 উইকেটে পরাস্ত করল রাজস্থান রয়্যালস। সংবাদ শেষ খেলা।
1: এ চলছে কার্যক্রম রিলে করে প্রচার হল আকাশবাণী কটক কেন্দ্রর মিডিয়ম ওয়েভ্র 204.5 মিটার তথা 1467 কিলোহার্টজ যোগে এফএম্র 103.6 মেগাহার্টজ যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এয়ার আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর সকাল বর্ণবিবাহ বর্ণালী শুণন্তু বিবিধা প্রযোজনা মনোজ কুমার পূজারী উপস্থাপনা রঞ্জন কুমার বেহেরা এবং সস্মিতা পাণিগ্রাহী।

থাকে, লাস্ট পিরিয়ডটা 3টা 15 রু 4টা যাই 45 মিনিট টাইম থাকে। কিন্তু আম ডিপার্টমেন্টরে পিলামানে যেহেতু রোচন্তি স্কুলরে, তো আমকু সেই পিলামানকু বহুত সময় দেবা পাই, তাঙ্কু ক্রীড়া বিষয়ে বহুত নলেজ দেবা পাই আমকু টাইম থাকে ম্যাডাম। তাঙ্কু আমি বিভিন্ন প্রকার ক্রীড়ারে তাঙ্কু নিয়োজিত করিপারছু আমি। তো সেতিপাই যেতবেলে মু প্রথমে ভ্যাকসিনের ছিলি ম্যাডাম, সেতবেলে গোটে বর্ষ হি মতে 2019 বর্ষ হি মতে খেলিবা পাই সুযোগ মিলছিলা, কাই না 2020 ঠু করোনা যেতবেলে হয়ে গেলা, তো আউ পিলামানকু আমি খেলাই পারলু নাই। তো সেই বর্ষ বি মোর প্রথমে 4 জন ছাত্র ছাত্রী মোর রাজ্যস্তরীয় খেলকু যাইছিলে ম্যাডাম, কবাডি খোখোরে আউ ফুটবলরে যাইছিলে। তো তারপরে মু যেতবেলে 21 রে বেতাল স্কুলকু আসলি, সেটি মতে নাকি গ্রাউন্ড বলে পড়িয়ার সুবিধা কিছু নথিলা ম্যাডাম, সে স্কুল ভিতরে যেতকি পড়িয়া থিলা সেটি বি খেলেইলি, কিন্তু সে সেই কবাডি কবাডিরে গলে খোখোরে গলে আউ গোটে নূয়া খেল মানে ফুটবলরে তো যাই পারলে নাই, সেটি ব্যাডমিন্টন খেলরে রাজ্যস্তরকু 2 জন ঝিও যাইছিলে ম্যাডাম। সেতবেলে 2021 রু 25 ভিতরে রইলি, সে 24 মসিহা বেলকু যাইছিলে ম্যাডাম। কিন্তু এবে যেতবে মু জোটাওয়ালা আসলি ম্যাডাম, সেঠিকার প্রধান শিক্ষক মধ্যে বহুত ভালো ম্যাডাম, মতে সবু ক্ষেত্রে সাহায্য করন্তি। মু স্যার এমতি এমতি পিলামানকু তো যদি রাজ্যস্তরকে নেবার অছি মানে তাঙ্কু বহুত টিকে টাইম দেওয়া পড়িব, তাঙ্কি তো পাঠ বই পড়িবে খেলে বি সেতকি সময় তাঙ্কু টাইম দেওয়া পড়িব বলি কইলে, স্যার মতে বহুত সাপোর্ট বি করন্তি সবু ক্ষেত্রে। সেতিপাই এই বর্ষ ম্যাডাম এই বর্ষে ভিতরে মোর 13 জন ছাত্র ছাত্রী রাজ্য স্তরকু যাই পারলে, 5 জন মোর মো যে হোস্টেলে রুচন্তি ছাত্র মানে সেমানে রাজ্য স্তর আমার ভুবনেশ্বরের যে কলিঙ্গ স্টাডিয়াম রে ওয়েট লিফটিং র আমার যেটা হোস্টেল অছি সেটি মধ্যে সেমানে সিলেকশন হয়েছেন, তাঙ্কর মেডিকাল টেস্ট হয়ে যাইছি ম্যাডাম গত মাসের হয়েছিল, তাঙ্কর আউ গোটে অর্ডার ভারি নাই। আউ এবে মধ্যে আমার মধ্যে সাংসদ কপ হয়েছিল, সিএম কপ যাক হয়েছে, সেথিরে মধ্যে আমার স্কুলর ছুঁয়া মানে ইয়ে রাজ্যস্তর পাই মনোনীত হয়েছেন ম্যাডাম। গোটে জিনিস ভাল লাগুচি সবু স্টাফ মানকর কোর্ডিনেসন অছি, সববেলে সপোর্ট করন্তি নাই পিটি স্যার কু বলে, সেমানে কেবে ভাবন্তি নাই যে অন্য স্কুল মানকরে হ্যাঁ খালি খেলাইলে স্যার মানে টিকে সবজেক্ট টিচার যে মানে থাকে সেমান টিকে ইগনোর করন্তি, হ্যাঁ সবুবেলে খেলুচন্তি আমন পাঠ নষ্ট হব আমন পাঠ পড়বাক আসছেন না কোন বলিকি সবুবেলে কুহন্তি, কিন্তু এই জটাবাল স্কুলরে মতে সবু স্টাফ কর সপোর্ট বি রয়েছে। আউ মু তো আমার প্রধান শিক্ষককু মু কেবে মিশা তাকে ভুলি পারিনি, সবুবেলে মতে খেলো পাই বলে সবুবেলে সপোর্ট করন্তি। এবে বি ম্যাডাম তু খরা ছুটি হেলা পরে বি না মোর 5 জন ছাত্র ছাত্রী এটি নবরঙ্গপুর আসিকি রয়েছেন ম্যাডাম, সে সমর ক্যাম্প চালছে ব্যাডমিন্টন র, কোনসি জিনিস বি আমার ছাত্র ছাত্রীকে মধ্যে আগ্রহ অছে।

শেষ হলা হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম গীতিধারা শ্রোতাঙ্গু এটি কহি রাখুছু হিন্দি চলচ্চিত্র গীত পুণিথরে শুনিপারিবে আজ পূর্বাহ্ন 10:05 কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর আরম্ভ করুছু ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম সপ্তধারা প্রথমে শুনতু গোপরে বড়ুচি কলা কহ্নে এই চলচ্চিত্রর শিল্পী আনলে সাধনা সরগম এবং হরিহরণ।

0: এটা বড় মুশকিল কথা তো
1: আগে বড় জাটিল লোক আজ্ঞা পুলিশ গাড়ি টার্গেট করে আমি পাস হয়ে গেলু পছরে আসতে পুলিশ বাহিনী উড়াই দিয়ে যে কিছু অসুবিধা হব না আজ্ঞা অন্ধার থেকে মিশা ডর নাই কাহু কিছু হব না তুমি তিন পড়ি বস কি না মুই নেছি বুঝল কি আজ্ঞা বস রে খালি যাত্রী বসু না আজ্ঞা তাঁর সাংরে শহ শহ স্বপ্ন বসুচান আশা থাকছে বিশ্বাস থাকছে কি চাকরি জয়েন করব কি তার ঝিওপা বর খোঁজবা যাব কি তার বিধবা মার পেনশন পেপর নিয়ে যাও কার পুয়ের কটক মেডিকাল অপরেসন হয়েছিল অজা নাতিকে দেখবা যাও এমিতি আশা বিশ্বাস কু ভাঙি মুই দেবি না আজ্ঞা গাড়ি বিনা বাধা বিঘ্নরে ঘাটি পার হব বইলে হব হেটি দেখ হেটি হেটি ঘাটি মিশা সরি সরি আইলা আউ এবে বিপদ নাই আজ্ঞা রে দনসেনা আরে পচার রে কি পাশের গা যাবে পরা কই দে
2: বুঝিল কি প্রকাশ বাবু পুলিশ গাড়ি বন্ধ করে দিয়েছি আমার গাড়ি পছকু যে ব্লাস্ট হল নাই কি তাই রে পুলিশ ভ্যান উড়ি যাই হেটি এ গাঁর লোক মানে কুচি সিআরপিএফ মানে রাস্তা সিল করে দিয়েছি পুঁ গাড়ি মানুষ অটকাই অটকাই করে চেকিং করছি
3: ফিটা ফিটলে বল তো
2: ওই রে খন্ডে খন্ডে আগা
3: জাগ্রো
1: বিশ্বাস করছেন্তি আজ্ঞা তাঙ্ক মনকর বিশ্বাস লক্ষ্য স্থলরে তাঙ্কে নিশ্চয় খেটিবে আউ যেতবেলে যাক তাঙ্কু মুই ন খেটেইছি সেতবেলে যাক মতে রেস্ট নাই আজ্ঞা
0: চাকরি আউ কেত দিন রইলা হলে
1: আউ বর্ষে ছ মাস ভিতরে রিটায়ার হেবি আউ আরু তার আউ কিছু করি হব না আজ্ঞা রিটায়ারমেন্ট কু দুঃখ নাই কি খুশি নাই তা তো জীবন নাটক গোটে সিন পড়া না আজ্ঞা খালি ভাবুলি কি সে হলে কইথান্তি অবসর নেলা বেলে মোর মনর কথাটা কাকু হলে কইথান্তি যে কিস বলিকি কইবি
0: ধীরে সুস্থে মন লাগিকি ভাব কিস কইব যে
1: মোর রিটায়ার হবার দিন চাকরির শেষ দিন মতে বিদায় দেবাকু পুরা সাইব মনে পুরা স্টাফ সহকর্মী ঘর লোক বন্ধু পরিবার সাঙ্গ সাথী হ্যাঁ তাঙ্ক মানে সব মোর বেকর ফুলমাল হাতরে ফলক খান্দরে সাল পকাই দিয়ে মতো কিস হলে কুয়ো বলবে মুই কইবি মুই কিস কইপারি আজ্ঞা মূর্খ লোক গাড়ির চক সাঙ্গে মুন্ডর ঝাড় তুন্ডরে মারিকি দিন রাতে স্টিয়রিং ধরি ধরি জীবনটা কটিগলা এমিতি কিস বলিকি কইপারি আজ্ঞা আজ্ঞা মানে নমস্কার জীবন যাহাক গাড়ি চলাওয়া লোক পাটি চলাইবার শিখিপারি না ভাই মানে ব্রেক এক্সিলেটর ক্লেচ স্টিয়রিং হর্ন সাঙ্গে খেলু খেলু কেবে আখিরে চশমা লাগলা জনা পড়লা না ভাই কেবে হাতর ছম মৌলি গলা পাদ পকাইলে গোড়টা থরিবাকু আরম্ভ কলা জানিপারি না ভাই মানে খালি এতিকি জানিলে গাড়িরে প্যাসেঞ্জর মানে খালি যাত্রী নাই তাঙ্ক মানে গোটে গোটে স্বপ্ন ধরিকি বসুলে অতুট বিশ্বাস নেই যাত্রা করুলে আমি দিন রাতে চেষ্টা করুলু তাঙ্কর স্বপ্ন ভাঙ্গা দেবু না লক্ষ্যস্থলের ঠিকা জায়গায় খেটাই দিয়েছু লাখ লাখ অগণিত যাত্রী মানুষ যাত্রীর স্বপ্নক সাউটি সজাইবা গলা বেড়ে আমার স্বপ্ন সবু মৌলি হজিগলা ভাই মানে যে শাসকীয় পরিবহন পাই প্রদেশ গর্ব করুলা তাকে কেতজন বেইমান বদমাস লোভী স্টাফ চক্রান্ত করে লুটপাট করি কাঙ্গাল করেদেলে দুর্বল করেদেলে জরা জীর্ণ করেদেলে আজি খাইবাকু দুই মুঠা যোগাড় করা লড়াই করছেন ভাই মানে আমার দিন রাতে এক লা বন পাহাড় নদী উপান্ত দূরান্ত অঞ্চল বলিকি কিছু নথিলা যুঠি হলে যেমিতি হলে আমার গাড়িকু খেটাইবার থিলা জনে থান্তু কি শহে জন ঠিকনা জায়গায় খেটিলা উত্তর একা

चांदनी এই চলচ্চিত্র গীতটি বর্তমান শুনুছন্তি গাইছন্তি লতা মঙ্গেশকর এবং বাবলা গীতিকার আনন্দ বক্সি সঙ্গীতরে সাজাইছন্তি শিফারী।

0: আমি কানি গাগানা বার্তা সতর কাঠ খুলিম সেটি গা গাগা লেমবে সেটি গা গাগানা ঝুমঝুন খুলিন দে মানলে
1: এতে
0: পদিন দা কিন্তু আমি ছুটি নেম বলে আই তো সে মেট্রিক পাস আমি মিলছে প্লাস টু পাস আমি যেতে আমি রুজিরো আনজি আদিবাসী অরিজিন আমরা আদিবাসী আমরা আমি সারপিট যাকে সাপ বি স্বতন্ত্র গা মানলে রেডিও মানলে বি প্রস্তুত
1: করে
0: আমি তিন গানে দে কেস্ট রেজিডেন্ট ইনকাম কেন যাকে আসব লবে আমি স্কুল বরা লিভিং সারপিট যাকে যাকে আসব লবে মানে ওয়ান থরম রুম নাই তোমার আপি পিন দেতে না যাই আলাদা নম্বর বের নেবে
2: এতে আই এম নম্বর
3: মালতি গমাঙ্গ
2: ওয়ান অফ রে আমন
3: বুরডিং
2: বুরডিং পো এলে ডিজন অন নাম জিরো
3: নেন তুরু
2: তুরু
3: ও
2: ওয়ান গন্ড হবো
3: ও ও
2: হ্যাঁ ইদিল তো ওয়ান গন্ড
3: বলে কুনার নে নরে ওয়ান নে নরে
2: তো সিং মারন
3: সিং মারনে নাতে কনি অর বারাতে
2: মালতি এলে তুরু অনম দখানি আসল নজন অঙ্গের নজন
3: আসল নঞ্জি অঙ্গের বাগ
2: আসল নঞ্জি অঙ্গের বাগ আসল সুড়া পাঁচিন সো
3: ও অঙ্গের সন্না আসল নঞ্জি সুড়া
2: আঞ্জং না লজব
3: আঞ্জং আইলিন
2: আইলিন তুরু দাকে আদ্র আমল বংশিয়া
3: আম ডিগ্রি পড়ি নেতি না সুড়া নাতি প্লাস থ্রি আবই আবই পাস সেকেন্ড ইয়ার আবই নাম দশম পাস আবই মেয়েদি ওকে অঙ্গের আমি তিনজি পড়েতি ওকে আবই অঙ্গের গুলজি পড়েতি হাই স্কুল লিঙ্গন অঙ্গের সিন আবই টুকু মডেল স্কুল লিঙ্গন আবই টুকু
2: মডেল
3: আও আবই অঞ্জিন কেশপুর বাগুন হস্টেল ডাকুলাই পাস ডেলিজি কিতু না সুয়ম বাতি পাস ডেলিজি বাগুঞ্জি আবই কতিন সায়েন্স কিনলতি
2: ইয়া কানে মাল্লে তো সরা মানরা পূর্বা দিন আম জাংলি পিয়ান
3: ই জাহির জাংনা
2: এলে কানে পাঁচজনজি জাংলি জরেন আর তিন বংশ লোকে আমি জাঙ্গা নগল
3: লেপনা তিরপনু ডি ডকুলেন্ড পশ্চিমজি জাঙ্গাম বানু ডি জাঙ্গা জাংলে আইনজি সই তিকি সেলে সুবিধা দে তিজি গামলে আখি নস্তাজি
2: সুমন শক্তি দল মহিলা সংগ্রাম কতলি আমি
3: ৩০ টাকা মেলাই পিন্ড নমি ওকে ৫০ টাকা মেলাই
2: ৫০ টাকা আঙ্গায়
3: দিলে আঙ্গায় আজিতাই
2: গালজি মানুষ
3: গালজি মানরান
2: সরকার তরফে আমি সুবিধা জানলে
3: সরকার শ্রী লক্ষ্যে পাং কুড়ি হাজার আঞ্জলাই তিল ডেলি ৪০ হাজার আঞ্জলাই তিল ডেলি লক্ষ্যে ৫০ হাজার আতি ঋণ না সুজিলাই লক্ষ্যে টঙ্কা তি ছাড়ব মেলে
2: ছাড়ব হ্যাঁ লেখেন দেখি আমি সংস্থা মানে কানে মহিলা সংঘ বি ও গলতি মার দেখবে
3: ও
2: নাম তো ১৯ বর্ষ ডেলি কাঁতা
3: ও সবিনাতে আপসাইলে ট্রেনিং আঞ্জাংলাই শ্রী গুরু বান্না শ্রী কাশিমান আঞ্জাপে গামলাই

0: এই কথাকে ধ্যান দেবে। আর সেই অনুসারে কিছু গোটে হটকে, কিছু গোটে বিয়ন্ড দ্য লেভেল যদি করে পারলে, আপন কইলা বলি জেনারেশন ওয়াইজ যুবমানি সমস্ত হৃদয়ে রাজ করবে। তবে শ্রোতা বন্ধু, হ্যালো গুঞ্জন আউ হ্যালো স্পন্দন কার্যক্রমের রাজ করুথবা শেল্পা আপা বিষয়ে আমি শুনুলে, আকাশবাণীরে তাঙ্কর সময়, তাঙ্কর অনুভূতি, তাঙ্কর উপদেশ মধ্যে আমি শুনলে। তেবে শেল্পা আপা, আজির এই বার্তালাপরে আপনার বহুত সব কিছু শিখিহেলা। তবে মু আশা করছি আপনার ভবিষ্যৎ আহরি উজ্জ্বল হোক, আউ আপনার উপদেশ শুনে আম যুববাণী কার্যক্রম কম্পেয়ার গুড়াক আহরি উন্নত হুম। তবে আজ আপনার বহুমূল্য সময় দিয়ে আজির যুববাণী কার্যক্রমে যোগ দেওয়ার আপনার ধন্যবাদ।
1: আপনার ধন্যবাদ যে আমাকে মানে মো সহ কন্টাক্ট কলে আম সময় যুববাণী পাই, যেটা কি কেবে ভাবি নথিলি যে মু যে ইন্টারভিউ নেউলি এমতি বি সময় আসবে মু সে ইন্টারভিউ দেবি, সেটা মু কেবে ভাবি নথিলি। তো সেথিলাগি নিজকে বি বহুত খুশি লাগুছি যে যুববাণী প্রোগ্রামে মোর ভয়েসটা যাব, ভাবিলে হি খুশি লাগুছি। সেথিলাগি আপনাকে বি হৃদয়ের অনেক অনেক ধন্যবাদ, আর সবু শ্রোতা বন্ধু মানুষ হৃদয়ের অনেক অনেক নমস্কার।

0: হ্যালো সর্দালা বাগিত জোয়ার জোয়ার কে কইলা আসনি বাবু কোন তিনি কইলা আসনি
1: পঙ্কজ মিশ্র
2: জোয়ার লাগো
1: জোয়ার
2: কিন দিনি মান্না চাস কি আর কাই খবর
1: তোর তো নিমান
2: খারাপ তো জবর চেগলা নি আরি
1: আলে
0: আলে আলে শুনাই দেবো এমনি ফোন করতে রাজ সারদাইতে রাজ জ্বর লাগো
1: জ্বর মামা জ্বর।